0: ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরাধনা শেষ হল। আকাশবাণী বলাঙ্গীর আম পরিবেশ কার্যক্রমে শুণন্তু আলোচনা, পরিবেশক সুস্থ রাখবা কিপর আলোচনা করছেন সুস্মিতা সাহু।
1: সুস্থ মনুষ্য নিমন্তে এক সুস্থ পরিবেশ একান্ত আবশ্যক। তেণু পরিবেশর সুরক্ষা হি মানব সমাজের সুরক্ষা। পরিবেশ সুরক্ষা বিনা মানব সমাজ, জীবজন্তু তথা বৃক্ষলতা আদির স্থিতি অসম্ভব। এণু পরিবেশ সুস্থ ন রহলে এ বিশাল পৃথিবী এক পঙ্গু অবস্থায় পৌঁছিব। পরিবেশক সুস্থ এবং প্রদূষণ মুক্ত রক্ষাপ্রাই প্রথমে পৃথিবীর সবু মানুষ সচেতন হওয়া উচিত। এথিপাই কোনসি গুটি মাত্র দেশ, জাতি বা সরকার উদ্যমরু আও বিশ্ব পরিবেশকু সজাড়ি হব না। প্রত্যেক মানুষ নিজ নিজ উদ্যমরে পরিবেশ সুরক্ষা প্রতি যত্নশীল হওয়া উচিত। এথিপাই বর্তমান জুন মাসরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা যাওছি। সর্বপ্রথমে পরিবেশকু সুস্থ রাখবাক হলে আমাকে জঙ্গল সৃষ্টি উপরে গুরুত্ব দেওয়াকু পড়িব। যেপরকি বৃক্ষ হি নীলকণ্ঠ মহাদেবঙ্ক পরি পরিবেশর সবু বিষ পান করে আমপাই স্বাস্থ্যকর অম্লজান ও বর্ষা দেইপারিব। তেণু আম প্রত্যেককে ঘর চারিপটে, বাড়ি বগিচা, স্কুল কলেজ, রাস্তাঘাট চারিআড়ে গছ সৃষ্টি করা পড়িব। বিলাসপ্রাই জঙ্গল ন কাটিলে পরিবেশ প্রদূষণর অনেক সমস্যা দূর হয়ে পড়ব। দ্বিতীয়ত সচেতনতা বৃদ্ধি ঘটায় জনসংখ্যা নিয়ন্ত্রণ

এথর কথাচিত্র মোঘলে আজম, শিল্পী লতা মঙ্গেশকর, গীত শকিল বদায়ুনি, সঙ্গীত নৌসাদ।

গীতিকার সাইলি শৈলেন্দ্র, সঙ্গীত শঙ্কর জয়কিষণ, কথাচিত্র মেরা নাম জোকার, কণ্ঠশিল্পী মুকেশ।

গীত ইন্দিবর, সঙ্গীত উষা খান্না, কথাচিত্র সাজন বিনা সোহাগন, কণ্ঠশিল্পী ইয়াসু দাস।

কথাচিত্রা দিল ভিতরে হম ভিতরে, কণ্ঠশিল্পী মুকেশ, গীতিকার শামীম জয়পুরী ও সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

দেদগণ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি, কথচিত্র প্রফেসর, গীতিকার হসরত জয়পুরী, সঙ্গীত শঙ্কর জয়কিষণ।

এথেলে কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, কথাচিত্র পাকিজা, গীতিকার কামাল আমরোহী, সঙ্গীত গুলাম মোহাম্মদ।

শ্রোতা বন্ধু, এই কার্যক্রমে সামাজিক উপলব্ধি থিবা তথা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব হাসল করিথিবা মহিলামানকু পরিচিত করাইবু, আহুরি বি জনাইবু সেমানক বিষয়ে অনেক জনা অজনা কথা।

করতবার প্লাস্টিক বাবদে লোক সচেতন করবার লাগি আজ আন্তর্জাতীয় প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা যাচ্ছে। এই বছর দিবসর বার্তা রয়েছে গোটে নিরন্তর ভবিষ্যৎ লাগি থরে ব্যবহার হওয়ার প্লাস্টিক নু মুক্তি। 2008 জুলাই মাসর 3 তারিখ থেকে গোটে পরিবেশ সংগঠন স্পেনর বার্সিলোনান পহলা থর লাগি দিবস পালন করেছিল। গোটে রিপোর্ট অনুসারে ফি বছর পাখাপাখি 1-5 trillion প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাই ফিকি দিয়া যাইসি, যেটাকি পরিবেশ উপরে প্রতিকূল প্রভাব প্রকাশী বলে বিশেষজ্ঞ মানে মত দিয়েছেন। এই বছর পূর্তিকে থরে ব্যবহার হওয়ার প্লাস্টিক নু মুক্ত করবার আহ্বান নিয়ে করে এই দিবস পালন করা যাচ্ছে। ওড়িশা রাজ্য আরক্ষী গৃহ নির্মাণ আর কল্যাণ নিগম OPHWC তরফ 2024-25 আর্থিক বছর লাগি রাজ্য সরকারকর 21,28,00,000 টাকার রেকর্ড লাভাংশ দিয়া যাইছে। আজ মুখ্য শাসন সচিব অনুগর্গকু নিগমর অধ্যক্ষ ও পরিচালনা নির্দেশক সোমেন্দ্র প্রিয়দর্শী লাভাংশর চেক দিয়েছেন। 2025-26 বছরে নিগম 2,520,000,000 টাকার সবুনু জহ কারবার করেছে। 2014-15 নু নিয়মিত ভাবে লাভাংশ দিয়ে আসুথবার নিগম এপ্তক মোট 86,05,00,000 টাকা দিয়ে সারিছে। উচ্চা দরজার নির্মাণ লাগি নিগমকে 2 বিশ্বকর্মা পুরস্কার ভিল মিলি সারিছে। তুর্কির মর্সিনঠানে হয়েথিবার ওয়ার্ল্ড এবিলিটি স্পোর্টস ইউথ গেমস 2026 কলাহান্ডির পারা ব্যাডমিন্টন খেলালি আকাশ রঞ্জন মুন 2 স্বর্ণ আর গোটে রৌপ্য পদক জিতি করে জেলা ও রাজ্য লাগি গৌরব আনিছন। পুরুষ একক SL3 আর মিক্সড ডবল SL3 SU5 বর্গতি স্বর্ণ জিতবার সহিতে আর গোটে পর্যায়ে রৌপ্য পদক হাসল করেছেন। আজ সে কলাহান্ডি পৌঁছিবার উত্তর জেলা প্রশাসন আর ক্রীড়া সংগঠন তরফ তাঁকু ভব্য সম্বর্ধনা দিয়া যাইথিলা। পুরী শ্রীমন্দির অণসর পিণ্ডিন জ্বরে পড়িথিবার চতুর্ধা মূর্তিঙ্কর গুপ্ত সেবাথি দৈতাপতি সেবক মানে লাগিছন। অনবসরর 5 দিনে আজ শ্রী বিগ্রহমানকর চন্দন আর করাল খোলা যাই করি শ্রীঅঙ্গ ফিটা যা। সেয়াড়ে মহাপ্রভুমানকর সেবা লাগি সুনা গোসেই সেবক মানে তিয়ার করিথিবার অনবসর মৈলম লাগি করা যাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর তার পাখর উত্তর ওড়িশা সমুদ্র খনি ইলাকানা লঘুচাপ ক্ষেত্র অতকা ঘনীভূত হবারকে লাগিছে। লঘুচাপর প্রভাবটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আহরি সক্রিয় হবানু রাজ্যের ভিন ভিন জাগান বর্ষা লাগি রয়েছে। আইবাকাল সকাল তক বিজলি আর ঘড়ঘড়ি সাগে জবনু অতি জবর বর্ষা হবা বলে কলাহান্ডি রায়গড়া মালকানগিরি আর কোরাপুট জেলাকে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। সেয়াড়ে পশ্চিম ওড়িশার বরগড় সুবর্ণপুর বৌদ্ধ নুয়াপড়া বলাঙ্গীর সহিতে 9 জেলাকে জবর বর্ষা হবা বলে কেন্দ্র তরফ সতর্ক করা যাইছে। রাজ্যে লঘুচাপর বলে হেউথবার লগায়েত বর্ষা লাগি অগ্নিশম আর জরুরীকালীন সেবা বিভাগ পুরাপুরি সতর্ক আর প্রস্তুত আছে বলে অগ্নিশম বিভাগ মহানির্দেশক সুধাংশু ষড়ঙ্গী কহিছন। সবু অগ্নিশম কেন্দ্রকে 24 সতর্ক রহবারকে কুহাযাইছে। সম্বলপুর কটক আর ব্রহ্মপুর নু খাস উদ্ধারকারী দল মুতয়ন হয়েছন। শেষে মুখ্য খবর ফেরখায়। ভুবনেশ্বর জাপানর ব্যবসায়ী প্রতিনিধি মানকর সঙ্গে মুখ্যমন্ত্রী কলে আলোচনা কহিলে রাইজে গলা 1.5 ভিতরে 3,50,000,000 টাকার হয়েছে পুঞ্জিনিবেশ। রাইজে চালিথিবার ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন লাগি 10 বরিষ্ঠ IAS পর্যবেক্ষক ভাবে হেলে নিযুক্ত। থরে ব্যবহার হওয়ার প্লাস্টিক বাবদে লোক সচেতন করবার লাগি আজ পালন হেউছে আন্তর্জাতীয় প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। আর লঘুচাপ বলে রাজ্যের বড়ভাগী জাগান লাগি রয়েছে বর্ষা। বরগড় সুবর্ণপুর বৌদ্ধ নুয়াপড়া সহিতে 9 জেলান হয়েপারে জবর বর্ষা, সতর্ক কলা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।

0: দাদা জুহার
1: জুহার জুহার বহন আস বস
0: দাদা
1: ও
0: ইটা টিকে অসাড় মাস বাকি লাগুছে নিকে
1: হয় বহন দেখো খরা মাসে তো নাই গে
0: হই
1: তল তাতি উপর তাতি বুঝ একদম পরানটা ডহক বিকল হে যুতলা নুনি
0: হই হই দেখো আগরু জন বর্ষা নি হুতলা গে অসাড় মাস এবার আগরু আগরু বর্ষি দিয়ে টিকে ইটা অসাড় মাস এলে বি নি বর্ষু থাই বাকি কাল কাজ জানি হিসাবে বর্ষিলা জি নি গে হই
1: হই হই
0: ইটা সেটা টিকে সর পড়লা দাদা হ্যাঁ ভাগবত তিনি অছে কে হ্যাঁ
1: হ্যাঁ জগন্নাথ দাসন লিখি জন
0: হয় হয়
1: হ্যাঁ গো
0: এবে গ্রীষ্ম কাল গলা বরষা ঋতু প্রকাশিলা সকল ঋতুঙ্কর সার শস্য সম্পদ মঞ্চপুর মেঘে মিলিলে শূন্য পথে বিজুলি শবদ সঙ্গতি এটা মানে সর পড়ি যাইছি
1: বহুত বড়িয়া দেখো যে বর্ষা ঋতু আসলে নাই কে প্রকৃতরে পৃথিবী ধীরে ধীরে করে হরা ভরা হয়ে যাইছি বহেন হ্যাঁ সবুড়ে শাগুয়া দিছি আর সমস্ত মন নাই কে উষত হয়ে যাইছি বলে চাষী মানে দেখো খরা থি কেতে অথথালি হোলে হ্যাঁ তো বর্ষা হেলাকে বছরটাক চাষ কর্ম বলিকি ইশানগা বলছ কাদো চিকল হইকি মাটির সঙ্গে মাইট হয়ে গিয়ে সোনার ফসল ফলাবার লাগি অটা ভিড়ি বাহারি হেতকে
0: হ্যাঁ
1: বলে টিকে শীতল শীতল লাগলা ন বড়িয়া লাগুছে
0: হয়ে হয়ে বলে এটা বলছিলি দাদা দেখো তথাপি তো যেতকি প্যান দরকার নিকে যেতকি প্যান তো এভে আর দেখো নি বর্ষি পার্ন আগরু এন্তা দিনকে বন্ধ কটা অধাতিয়া পুরি যেতে ন বলে যেন্তা হিসাবে বর্ষা করুছন ইন্দ্র মহারাজ নিকে সে হিসাবে আমার চাষী ভাই বোন মানে বি নিকে তাহলে টিকে ভাবি চিন্তি করে চাষ কাম কে আগে নেবার কথা হয় হয় হয়
1: চাষ কামে উতরিবার কথা যেন ফসলটা ধরো টিকে কম পান দরকার পড়বা হেন্দা ফসল মানে চাষ করবার কথা আর ধান কে তো পানির চাষ বলি কহেছন বহেন
0: হয়
1: বাকি যেন জায়গানে বড় ধান মানে করুথুলে সেন টিকে মজলি কিসমর ধান মজলি কিসম

0: দাদা আর গোটে কথা কহমি বলুলি
1: কাণ
0: দেখ ই যদি পরিবেশ কথা হব বর্ষার কথা হব কি গরমর কথা হব জেনটা বি কথা হব বলে।

0: দাদা দেখো, আমার এই সব কথা মানে ভাবলা বেলকে নিকে ইয়ান গছ পত্র কথা ভাবব, চাষর কথা ভাবব, ইটা সব ভাবি দেলে ঘাগে মুড় কিনরে যাসি বলিছ। হ্যাঁ, কেন আড়কে হেমি বাগিল লাগছি।
1: দেখো বহেন, এই প্রকারর যেন অসুবিধা কথা আগরু বি হে আইছে। আমার যেন পূর্বপুরুষা মানে থিলে সব কথাকে কোটা মারলা বাগির আর তাহাকে ফেন হিটে কি আগকে বড়লা বাগির বড়ি আইছন বলি কি আমি আইছেন গা কিনরু যা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: তো এন্তা চাষী জীবনে বহুত প্রকারর দুঃখ সুখ আসবা, দুঃখরে একদম দুঃখিত নেই হইগিরি,
0: ভাঙি নি পড়বার কথা বলো,
1: বিব্রত নেই হইগিরি কি অতি খুশিরে বিহল নেই হইজিগিরি। নিকে আমি গোটে মজ মজকিয়া যেন দুঃখর সুখর মিশামিশি জীবন বঞ্চিবার লাগি পড়বা বহেন, এতির লাগি নাই ডরবার কথা, যাহা হবা দেখা যিবা। নিকে বলে রাত হই আইলানো, চারিআড়ে তো মেঘ ঘুট করুছে,
0: এরা ফের কুটবাগে কেন্দা জিকে
1: জানে। হয়ে বলে লমি বস্তাঙ্গা বলছে
0: জিমা দাদা, জোহার দাদা,
1: জোহার বহেন, জোহার।

শিবধনু ভাঙ্গিবার শব্দরে তিনি লোক মুখরিত হয়েছে, ভুবন ব্যাপী উঠিছে জয় জয় রব, ভাটকণ্ঠর শুভুছি রঘুকুলর গুণগান, সমস্ত প্রতীক্ষার অবসান ঘটাই জয়র অপূর্ব পুলকরে সভা মধ্যে উভা হয়েছেন শ্রীরাম, আনন্দরে অধীর মিথিলাধিপতি জনক, চাতক পরি চাহি রহিথিবা রাজনন্দিনী জানকীঙ্কু আহ্লাদিত করুছি প্রথম বর্ষা টোপা পরি শ্রীরামঙ্ক রূপলাবণ্য বীরত্বর পরাকাষ্ঠা। পিতাঙ্ক আদেশরে হাতরে বরমাল্য ধরি সখী গহণরে শ্রীরামঙ্ক পাখকু অগ্রসর হেউছন্তি রাজনন্দিনী জানকী।